0: East Asia, the world's most important economic region. Japan is preparing for conflict. South Korea is arming itself. Taiwan is fortifying its defenses. Former enemies are now allies as China tests the boundaries. Old enmities, new friendships. Watch the full story on YouTube.
1: In Nigeria, and today they are...
2: We are all set.
3: And we are watching closely.
1: We are all in.
4: To bring you the story behind the news.
5: We are all about
6: unbiased information
7: for free minds.
6: So do tune in. 3, 2, 1.
8: কিলিয়া বলন থেকে আর এই পন্ত থেকে আমার 10 লক্ষ টাকা খরচ হয়েছে আর কি দুইবার ধরা খাইছি তিন কেমার বেলা এটা সফল হয়েছে
0: Currently, more than 100 million people worldwide are fleeing, more than ever before.
8: পরে খাইছি কিছুদিন খাওয়ার পর একটা লোক আবার এই ব্যবসাটা ধরাই দিল যেন এনে এসে ব্যবসা করেন কাজ করলে পরে ভালো হবে এই জিনিসটা রাইন্দে বেসেন তিন বছর ধরে হারিয়ে বেসতেছি
0: Find out about Bailey's story. Info Migrants. Reliable news for migrants, wherever they may be.
9: Rescuers in Nepal describe a nightmare underground. Teams search through tunnels deep within hydroelectric plants, hoping to find nearly 1,000 workers trapped in mud. After last week's catastrophic flash floods. And with the right-wing AfD on track to win the regional elections in Saxony-Anhalt this week, what will it mean for the future of German politics? I'm Sarah Kelly in Berlin. DW News starts right now.